0: রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার টাইম বাদ হযরত সাইফ কামদানো সে মোসি সে
1: ভালো রাব্বুকা ইয়া
0: সেবো ইয়া রাক দাস লিকে লি
2: মুসলিম বাস পর পেদা সে হইনো খালিক আল্লাহ জাল্লা শানুহু দে খালিক না আল্লাহ না ইলাহু বিল খালিক নি খ او শিরকিয়া কি দা চা
0: সহি সহি সহি
2: ও مخلوক তে নো দা টুল সিজু নো مخلوক তে জি কম তখকারি গম مخلوক তে জি কম আসরাত তে গম مخلوক তে নজর লাগি দল দা হোসার দে ইফেক্টস দি
0: সহি
2: নো দা হুম আল্লাহ তাআলা পেদা করি দি হরস আল্লাহ পেদা করি দি আল্লাহ দাস শে
0: মরগে ফ আল্লাহ পাক জি কমনো হরস কাউলি শে জি পদিজ কমনো মুং ঈমান দে আও দা ঈমান জি কমনো পকারম দে কালর গুরু মুং সর সুখ রাজি দকম জেনা ইদ্রিস সাহেব বেয়ান জি কমনো বলর দিল তো হারিস প্লে খড়ে হো জি ইদ্রিস সাহেব ডের খুলি খুলি খবর খড়ে তাসো হনো গা
1: উই জেরো জমো খলা কমাই গড় বড় দদি মকালিক তিন তপোস ইয়াও কই জেন দা নাস তো হগি তে হে পর বলে পড়িও মলগিরি তপোস কোল ইয়া মার্কেট কি বেঙ্ক শুরু কি গানে জো কো মজদুরি মানে মাজে গটা কে খোদা বিসমিল্লাহ মে উই লানে রে কি দা মাই মুফতি সাহেব খোদা ইয়া জি আদাতান সুকুই মে খোদা খের দে ও কজন আমাদের ও ইন কুফর দে বিয়া লে তরকান দে আলি ইমাম এ বিসমে তা সু জো দে দা খোদে দে সু আরা মা
0: মুফতি সাহেব আওয়াজ আউরি তা সু দসু
3: জি বুনিয়াদে কে খোদা
0: ব্যাংক
1: the bank market ki araz are u kan ste gan ne ma bismillah velela ya je labor khabar ko le bismillah ho ka sarman ki shuru ko je ma da te zo bismillah wa ma an ma an bro te be ma da ma da na zal sabah ke ri bata da clear ki je sabah khir mubdi se program shuru ki ma to wa ke da pa khala ba da pa to le ki je da sahi do